শ্রোতা বন্ধু, আপনার শুনেছেন কেতোটি ভক্তি গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। আও এক গীত শুনন্তু পুরাতন রচনার শিল্পী শিশিরা দাসক কণ্ঠরে।

0: বা ভোগ সমাপ্ত হেলা পরে এয়া প্রসাদ পদবাচ্য হয়ে থাকে। নুয়াখাই পর্বর আউ এক সর্বশ্রেষ্ঠ মোহনীয়তা হচ্ছে পূজা অর্চনা সরিবা পরে ঘরর মুখিয়া ঘরর সমস্ত একাঠি বসাই নুয়া অর্ণ প্রসাদ বণ্টন করতে। প্রসাদ সেবন, নুয়া অর্ণ গ্রহণ, ভোজন সমাপ্তি পরে পরে ঘরর কনিষ্ঠ মানে ঘরর জ্যেষ্ঠ মানুষ মুন্ডিয়া মারতে। ঘরর জ্যেষ্ঠ সমস্ত আশীর্বাদ করতে। ঘরর সমস্তে একাঠি বসি শুদ্ধ সুস্বাদু খাদ্য মিলিত হবে খাদ্য গ্রহণ করিবা এই পর্বর এক মুখ্য বিশেষত্ব ও মোহনীয়তা অটে। মিলিত ভোজন সরিলা পরে পুরুষ মানে ঘর বাহারে পড়িয়ারে কবাডি খেল, তাস খেল, লুডু খেল তথা অন্যান্য বিভিন্ন প্রকার ফুটবল খেলঠু আরম্ভ করে পড়িয়ারে সমস্ত প্রকার খেলরে মাতন্তি। ঠিক সেপরি মহিলা মানে মধ্য বিভিন্ন প্রকার খেলরে সময় অতিবাহিত করে সন্ধ্যায় সমস্তে নাচ গীত আমোদ প্রমোদ মনোরঞ্জনের মাতন্তি। দিন গ্রামর বিভিন্ন প্রকার লোকগীত লোকবাদ্য নৃত্য কলাকার মানে যথা সম্বলপুরী নৃত্য, ঘুমরা নৃত্য, ডালখাই নৃত্য ইত্যাদি পরিবেশন করে কলাকার মানে নিজ নিজের সহিত সমস্ত জনসাধারণক মনোরঞ্জন অন্য মানকর মধ্যে মনোরঞ্জন করে থাকে। ভক্তি ভাবনা সহিত নিজ নিজ ইষ্ট দেবীকে তথা সৃষ্টিকর্তা আরাধনা মাধ্যমে নিজ তথা জগতর কল্যাণ পাই কীর্তন পদসেবন বন্দনা দ্বারা প্রার্থনা করা যায়। সম্বলপুর ঠারে অধিষ্ঠাত্রী দেবী সমলেশ্বরী, সোনপুর বা সুবর্ণপুর ঠারে সুরেশ্বরী, পাটনাগড়ে পাটনেশ্বরী, ভবানীপাটনা ঠারে মা মাণিকেশ্বরী তথা অন্যান্য স্থান মানকরে ভক্তির নিদর্শন স্বরূপ নূতন শস্যর অর্ণ সমর্পণ করা যাওয়া পরে লোকে পরিবার বর্গঙ্ক সহিত মিলিত ভাবে প্রসাদ সেবন পরস্পর পরস্পরকে সম্মান সদিচ্ছা জ্ঞাপন করিবা হি পরিচয় করায় সমগ্র বসুধা এক পরিবার। এই মন্ত্র পরিপ্রকাশ বসুধৈব কুটুম্বকম সামাজিক ঐক্য ও শান্তি তথা সর্বোপরি বিশ্ব মানববাদর সত্ত্বার দিগরে এই পর্বর মহান ভূমিকা রয়েছে। বহু বিধি বিধান মধ্যে পালিত এই পর্ব অন্য পর্বপর্বাণী তুলনার অত্যন্ত নিয়ারা। সুখ ও দুঃখক সমান মণি প্রত্যেক বর্গর লোক এই দিবসের নুয়াখাই পর্বক পাড়ক নিজের কর্তব্য মনে করে থাকে এবং যাবতীয় ভেদ ভাব ভুলি সামিল হুঁতে সুখ স্বপ্নরে বিভোর হুঁতে সাত্বিক আনন্দরে ভাঙ্গি দিকে শত্রুতার পাচেরি এবং স্বাগত করতে সমৃদ্ধ ভবিষ্যতক। নিষ্ঠা ও পবিত্রতার পালিত এই পর্বর উৎসাহ ও উদ্দীপনা এক আদর্শ সমাজ প্রতিষ্ঠা করিবার অতি আবশ্যক। বর্ষ পরে বর্ষ পালিত এই পর্বর অন্ত ঘটে না, বরং পরবর্তী বর্ষকে উৎসুকতার সহিত চাহি রই থাকে এবং প্রতিবর্ষ নূতন আগ্রহ নূতন যোজনা সহিত পালন করে থাকে নুয়াখাই। পশ্চিম ওড়িশার নুয়াখাই এক গণপর্ব, এর মোহনীয়তা ব্যাপক এবং বিশাল। এণু জীবনর চলাপথরে নুয়াখাই পশ্চিম ওড়িশার সমৃদ্ধি আনু এই সমস্তঙ্কর কামনা। নমস্কার।
1: শুনুলে ওড়িয়ার আলোচনা, আলোচক লে অশোক কুমার পাত্র, বিষয় লা নুয়াখাই পর্বর মহত্ব। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহার্জ যোগে। এফএম মাধ্যমে শুনিপারে 100.3 মেগাহর্স ও নিউজ অন ইআইআর আপ মাধ্যমে।

0: +2 ডিপ্লোমা কিংবা বিটেক কমপ্লিট করিবা পরে নিজ ক্যারিয়ার বুস্ট করিবাকু চাহুছন্তি
1: তেবে স্কিল ডেভেলপমেন্ট এন্ড টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওড়িশা দ্বারা ওয়ার্ল্ড স্কিল সেন্টার রে 1 ইয়ার অ্যাডভান্স স্কিল ডেভেলপমেন্ট কোর্স রে ভাগ নিয়ন্তু যেউথিরে আপনকু মিলিব ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিং গ্লোবাল এক্সপোজার অপরচুনিটিজ ও 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স
0: ব্যাচ 10 সেপ্টেম্বর 26-27 অ্যাডমিশন আরম্ভ হই সারিছি আবেদনর শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026
1: অধিক জানিবা পাই ভিজিট করন্তু www.worldskillcenter.org কিংবা কল করন্তু 1-800-266-002
2: শ্রোতা বন্ধু পরবর্তী গীত শুনন্তু শিল্পী কুনাল গঞ্জওয়ালাঙ্ক কণ্ঠরে চলচ্চিত্র মর্ডর সঙ্গীত সংযোজনা অন্নু মল্লিক গীত রচনা সাহিত্য কোয়াত্রী

শ্রোতা বন্ধু, আপনার শুনছেন কেতোটি হিন্দি কথাচিত্র লিখিত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র। পরবর্তী গীত শুণ হম তুম চলচ্চিত্র নেইচু। দ্বৈত কণ্ঠে কণ্ঠদান করেছেন শিল্পী অলকা ইয়াগ্নিক এবং বাবুল সুপ্রিয়। গীত রচনা প্রসূন যোশী, সঙ্গীত সংযোজনা যতীন ললিত। চলচ্চিত্র হম তুম।

শ্রোতা বন্ধু, পরবর্তী গীত শুনন্তু। চলচ্চিত্র খাস তোমারি পাই কণ্ঠদান করিছন্তি শিল্পী তপ মিশ্র, গীত রচনা পঞ্চানন নায়ক, সঙ্গীত সংযোজনা বিদ্যুৎ রায়। চলচ্চিত্র খাস তোমারি পাই।

শ্রোতা বন্ধু, পরবর্তী গীত নিয়েছ রুমকো ছুমানা চলচ্চিত্রের শিল্পী রতিকান্ত সৎপাথী, গীত রচনা অরুণ মন্ত্রী এবং সঙ্গীত সংযোজনা বৈদ্যনাথ দাস।

শ্রোতাবন্ধু এই গীতটি শুনেছেন মো দিওয়ানা তো পাই পঙ্কজ জাল এবং সুনীল কুমার কণ্ঠরে, গীত রচনা বিষ্ণুপদ মিশ্র এবং সঙ্গীত সংযোজনা অগ্নিরাজ।

শুভ সকাল শ্রোতাবন্ধু, সুমধুর গীত এবং স্থানীয় খবর বিশেষ কার্যক্রম খোলা ছরকার আজর অধ্যায় আপন সমস্ত স্বাগত এবং অভিনন্দন। উপস্থাপনের মুছি বনশ্রী, নমস্কার। আপন সমস্ত শ্রোতাবন্ধু জনাওছি অজস্র স্নেহ ও স্বাগত। ভাদ্রব মাস শুক্লপক্ষ আজ চতুর্থী তিথি, পূর্বাহ্ন 11:30 রু পঞ্চমী লাগি যাচ্ছি। মাটি মার বাসনা, ক্ষেতর সিয়ারে ধানর কেন্ডা আউ মন ভিতরে আশা, পশ্চিম ওড়িশার মহান কৃষিভিত্তিক গণপর্ব নুয়াখাই উপলক্ষে পুনি থরি আপন সমস্ত অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মা মাণিকেশ্বরীঙ্কর কৃপা আপন সমস্ত মস্তকরে রহু এবং মাঙ্কু কোটি কোটি নমন করুছি।

শ্রোতা বন্ধু, আমি সমস্তে কিছু না কিছু উপার্জন করে জীবন ধারণ করছু। আবশ্যকতা মেটাইবা পরিবারকে চলাইবা অর্থর আবশ্যক, তেবে নিজ কঠিন পরিশ্রম করে অর্জিত ধনকু দান কাহিকি করিবা এবং কেউ পরিপ্রেক্ষীরে দান করিবা আবশ্যক, আও আম জীবনরে দানর মহত্ব রয়েছে না নাহি, আমি আমার অর্জিত ধনকু দান কেউ উপায়ে কেউ মানুষ দেবা তাহা নিশ্চয় কবি। তা পূর্ব শুনে নেবা এই সুমধুর গীত।

এতে পর্যায়ে কার্যক্রম রিলে করে শুনেলু আকাশবাণী দিল্লি এবং পরে পরে শুনিলে আঞ্চলিক সংবাদ আকাশবাণী কটক কেন্দ্র শ্রোতাবন্ধু আপনার শুনেছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র প্রচার করছু কতটি হিন্দি কথাচিত্রার গীত।

নোয়া ধান কে নোয়া মন বনে বনে থান আপন নোয়াখাইর বড়খা তিহার সব কুমার নোয়াখাই জুহার। নমস্কার শুভ সন্ধ্যা। নোয়া ধানর মহকরে মহকি উঠুছি ঘর অকণা, চারিআড়ে পারম্পরিকতার রঙ, মনরে উৎসাহ আউ সম্পর্কে আপনাপনার উষ্মতা। পশ্চিম ওড়িশার মাটির এই নিয়ারা পর্ব নোয়াখাই, নূয়া অন্নকু নেই, নূয়া আশাকু নেই, পরিবার ও পরিবার জনকু নেই এই পর্ব প্রত্যেক মনরে ভরি দিয়ে এক অলগা খুশি। নোয়াখাই কেবল নূয়া অন্ন খাইবার পরম্পরা নুহে, এহা হেউছি একাঠি হেবার পর্ব, মনর দূরতাকু ভুলে পরস্পরকু আপনাই নেবার পর্ব। দূর সহরের থিবা মানুষটিকু বি এই দিনরে নিজ গাঁ ও নিজ ঘরকু মনে পকায়। মাঙ্ক হাতর নূয়া খাইবা ঘর অগণার হস, পরিবারর মিলন, এই সবু মিশি নূয়াখাইকু করে দিয়ে আহুরি নিজর। আউ আজির এই নূয়াখাইর আনন্দকু আহুরি রঙ্গিন করিবা পাই মু আপন সমস্তঙ্ক প্রিয়র যুবসাথী নন্দিতা আসিছি আপনকর প্রিয়র কার্যক্রম।

তাহা বার মাসে তের পর বহু ওই কেব নি পারিব তাহা তের পর্ব মধ্যে নবান বরিষ্ঠ ওড়িশা কই যাহা উৎকল জননী গাউছি কাহাণী উৎকল জননী গাউছি কাহাণী।

শ্রোতাবন্ধু প্রচার কলু সময়ত কণ্ঠরে কতটি দেশবন্দনা পরিবেশন করে আকাশবাণী কটক কেন্দ্রর কলাকার বৃন্দ। গীতগুড়ি রচনা করে সুধারাণী মিশ্র, শুভনারায়ণ স্বাইঁ ও ডক্টর শিবকুমার রথ। 248 মিটার তথা 1206 কিলোহর্টজ FM মাধ্যমে 100.3 মেগাহর্টজ এবং নিউজন এয়ার এপ মাধ্যমে আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। শ্রোতাবন্ধু এথর প্রচার করছু জগজিৎ সিং কণ্ঠরে কতটি হিন্দি ভক্তিগীত।

শ্রোতাবন্ধু প্রচার কলু কেতোটি হিন্দি ভক্তি গীত জজিত সিং কণ্ঠে আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি।

শ্রোতাবন্ধু, আপনার চিঠি, আপনার অনুরোধ এবং আপনার পছন্দ আমার প্রকৃত সৌন্দর্য। আজ আমি পাখক আসি অনুরোধ মধ্য আপনার পছন্দর এই গীত এবে আমি আপনার শুনেবা যাচ্ছু। চলচ্চিত্রটি হল কুমার সানু ও অলকা অগ্নিক কণ্ঠে মে খিলাড়ি তু অনাড়ি চলচ্চিত্রর গীত রচনা করেছেন রানী মল্লিক, সঙ্গীত পরিচালনা অন্নু মল্লিক। এই গীতটি শুনেবা আপন মানে অনুরোধ করেছেন ডবু, রাজু, ববলু, সাই, প্রভাত, অভিলাষ, বিরঞ্চি, দিলীপ, রাকেশ, শঙ্কর ও রাম স্টেচুপড়া ভবানীপাটনার। শ্রোতাবন্ধু, শুণন্তু, এই গীতটি প্রচার করছু আপনার অনুরোধে।

প্রিয় শ্রোতা বন্ধু, প্রস্তুত আপন মানে, কারণ এবে আসুচি এমিতি এক গীত যাহার সুর আপনকর পাদকু তাল দেবাকু বাধ্য করিব। বিশেষ অনুরোধ, এবে শুনন্তু এক জীবন্ত ও মনমতাণিয়া গীত, যাহাকু অনুরোধ করিছন্তি শাশ্বত, শ্রিয়াংশ, কালিয়া, অনু, শুভশ্রী, সুমি, স্বাতি, গুডু, সর্বাণী, সালু। আপন মানে অনুরোধ করিছন্তি মন্দারবি চপড়া ভবানীপাটনারু। পুনি আপন মানে হেলে মিথিলা, অমর, লিলি, সাই ও চিনু, তারাগা নবরঙ্গপুরু। চলচ্চিত্রটি হেলা হিরো, কণ্ঠদান করিছন্তি অনুরাধ পোডওয়াল ও মনহর উদাস। গীত রচনা আনন্দ বক্সি, সঙ্গীত পরিচালনা লক্ষ্মীকান্ত প্যারেলাল। চলচ্চিত্র হিরো।

শ্রোতাবন্ধু প্রচার কলু অনুরোধ কতটি হিন্দি কথাচিত্র গীত আপন কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে প্রচার করছু পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া বংশীবাদন শিল্পী পরিবেশন করছেন রাগ জেট রাগটি একতাল উপরে আধারিত।